0: পাগল গির তু কে আজ ঘোর তুন শিকার ঘোর তুন মাইয়ে ঘোর তুন বিতনে ঘোর তুন যা তো গোল যাওয়া চেঙ্গেন বললে সে মেয়ে গিয়ে রেপসং র আগো তুমি নগমি তে চিতা করা না ঘোর চিয়া কে বলে যে মে ওই সৌ গোনি সে মেয়ে ফাউলেন কালে সে মেয়ে জোর 50,000 সে তেস্তা কি তুই নালিলি ই আনি না তাকে কতি আনি ই দেবি কত মে আনি নো আগো রাপিন স্টাটাস 74 আছে না বাগা বসে নি তো মাত্র 3 মিনিট তো মা দেগে সে সমো গুই জাগে Status 74 ash number ngapi kwa sani number 3 bande kibo 50,000 imagine nyoru bande chukitunga nipo ije tiki titagenge orori jitraka kwa jojige bwana sigure chela ngate kwa hivyo bwana sani pa siling 500 kwa kwa missing chakili kwa hivyo jagine 500 ajito na kikure charles kwa hivyo 560 kwa hivyo missing orori jitraka kure philip kwa hivyo 1000 roda kwa hivyo 849 hey kila mtu na pesa bwana yaani mamijine ke metongi roka sani nyo অরণি জিতনে তাই নাকা কোন চিকে 50,000 অরণি জিতনে তাই নাকি কুরে গ ফেলে গেছে মেন্ড না শিলে গাবে 50,000 অরণি জিতনে বাইন করা নাকি কুরে মরিন মরিন মেন্ড না 50,000 সো গুনি তাত নাই 50,000 জবা বিক সো মগিতিও আগে তো মানে অরণি জিত আগে আগে তো মে আগে আগে কয় তা হে জিতনে কি কুরে চেন্ট্রিক্স আতিয়া ইগেরি লিখে চতু সোকনি স্ট্যাটাস 74 আশ নাম্বার 3 20 কাজে
1: Tos itemide ta Pyretram anan kui mache ito ugol si ta Pyretram Company tap kentegra Pyretram Company Limited Kugoni gone tisiet nenege aguba gol si ta Pyretram Kesu ek chikororan ino liet nimiten nguin Siriet negarara nabaruru tugug Ag libanet nabachokinit nimabota broga ege Asina chichang aguba company tap kentegra Yip chi ito dudieta mesi tap taj FM Omitin ag Bruce Pate ag Timon Meli Kentegra Pyretram Company Limited Koyenat konjiti temig agulibani en kasartan nyon
0: হ্যাঁ কৌ নয় তো কী মেজে নাম মিন সে তা মগু হ্যাঁ করো না লোক ইয় নেমু নগা নেমু না তো সাসং কুনি কস্তা নিয়ে তো মাবি গায়ে গো করা যেত মা নোরু আগা জাগে তো গুল বিপ্তি স্ট্যাটাস 74 আসে ডুগে নত নাম্বার গাপি ডুগে র কসের নিউ ডুগে নাম্বার 3 কি চোগান ইয়ানি ইউ নাম্বার 3 কি চোগান নেগে উই নাম্বার 3 গিনো বাগো জোনাথন গিনো বাগো চোর গিনো বাগো চয়েস কাকা মন কিন্তু গান চাই পিক চাই পুরে যে বা চাই চাই কোথে গে নিলে তাউনে গায় নে উঁচাই লাভাতু কোথে গে নিলে তাউনে এই লাভাতু কোথে গে নিলে তাউনে এলি লাভাতু স্টাটাস 74 আশ আচ্ছি তুগুল তাহলে যে তা গে সিলেক্টেন ইস মা সিলেক্টেন কাম মা গিতিও স্টাটাস 74 আশ নাম্বার গাপে স্টাটাস 74 আশ নাম্বার 3 আরিবেন নিও আগা তরা বিন গে নিও গতমা গাপসা গতমা ওই সৌকনি নতুন স্টাফ ও 48 আসে আর চেঙ্গে বি গায়ে গিঞ্জু আগো আজি স্টাটাস 7 নাম্বার 3 মে পথে লে আওয়া বিতে স্টাটাস 74 আসে নাম্বার 3 আই তিতি মাই গাসছি স্টাটাস 74 আসে নাম্বার 3 আবার নেগো মুতু
2: ওই
0: Status 74 as number 3. Ini lagi, mila oleh benda tapi yang pun nasi. Atau aku miji tak kapan sana tuh mukut yang mukut kau ingin sokon. Yang na rumi ya sana. Mito chito nakakobirta metingun arip keso me me buting kejeret. So agar gay to age utugo kalle king pam tabo loko kae ge amtaet kalle ko gimi ga taban tresha ino utugo. Enge koro vanam baso mogoli kalle ko wir kae kalle pup. Kalle yo ko ita ege in paulo. Ago gi sabinende. Guna de rara kuinye de tingya ngunai. Ilenin kasih tau kamnya no. Kolega siesta, ayah, kalian siesta, non siesta, mungkin ruangan lainnya loga game miss, missing gak game kisari. Status 74 ash number 3, ayah, ame jaga metaji atau ki, ya tu kalau agen ini, pike buane. Engin kuni kasta ini new, ame jaga icap cabi itu kara engyo eng staff 48 ash number gabe. Nata kat tuan sena number, ame jaga tahun era number gabe, number 3, kita tahun era number 3, number 3. Elibu mia ngabe namba 3 ko mine stock chaba 100,000 ko chibi ga ngaragaraga iyo ni aragaraga tu staff 48 as namba 3 ira ko sanin staff 48 as namba 3 mega ko ngalin kabisa ishe kabisa agya money nyo sogoni utu ya grabe nek 100,000 atya bonus ago ko uwe ko tuguli na ile mita 15,000 kora asako bitisi ki nyoru 15,000 ni jotoke eita inyoru anango menyoru kwa gile inkian kito dogana atak staff ira starting your star 448 ash number 3 star 448 ash number 3 mami je na ko inja na ko tagenge star 448 ash number 3 ko sene nyung ko rinye mami ji ango tagenge na ga ko inja ko nyo star 448 ash number 3 ko ro chei bu sogoni kali aura chei bu sogoni star 448 ash number 3 elimu mia moja ko jogu star 448 ash number 3 imagine hakuna mtu ameingia hata sai. Yani kengolali kuni mami jam kota kaya kena kagolai, oti kai, tama kaya lagu, kutu ya grabi ne kengin lagi jani itu aku tu ya cegu, staff 48 ash number 3, kali ini staff 48 ash number 3 kita ngan kabit number 3 man, maabit, ini ada negara tamu tu minyo, staff 48 ash number 3, imagine aku nampu mengya, staff 48 ash number 3, tu ente kasi staff 48 ash number 3. Ira kasane ni marathon na marathon oli kijenge bigoeng kiki kojina ketukul 100,000 bigoeng tatya bonus kojitukul ago gacha munsir kitungana lejini dukani kokoni barani notane ba nyor chike 15,000 kotinyo dukani ingen eita inyo rabene kyo kijenge ko 50-40 anan ko menyor tai kitungani ingen duketa ketul naga mwaeng staff 48 ash kekoni barani nata so make sure leke ingen titukul dukani kotimo kini ke 15,000 yes. Mana jiko yuto kole meje nyorche ke rabene me imege 1100 nyu gitche ne 15,000 nege amuno atane ke magenen staff 48 as number 3 staff 48 as number 3 orange taneta ina ga ko ingen kigure benat ka ko tirjige tike tene ba ko nyorche ke 15,000 nega ko nyor 43 shillings ka ko ngoi amaitan staff 48 as number 3 gasenyo ngoro jita age orange ta age ne kigure sadok Sadok nyo ka ko nyo chike 500 bonus cho orange tage ne kigure Eliud amepatana na 1000 kongo missing Eliud orange tage ne kigure in Rebecca 500 kongo missing ira kwa ne bi ko to minyo status 74 ash number 3 status 74 ash number 3 kostone nyo e muito kulo le mi bas ame chenguni a jambi ga in direct ame ja jambi ga in ami agere doga na tage be kitage kagoit kasatu na jenge bigoeng ame jaba shi daga ya tanga jenge bigoeng star 448 ash number 3 kya kasi star 448 ash number 3 himi dai star 448 ash number 3 twende kasi star 448 ash number 3 nani atapatana na hiyo pesa star 448 ash number 3 orani jitatai kigure josea amefaulu kago nyochige 100,000 agamwa Star 448 ash number 3 Nguro jita age Star 448 ash number 3 Irago saini niyo Star 448 ash number 3 Mami ji age nagago ingene Oroni jita age nagigure in Enoch Kongo I missing Imeenda ivo Elf miyo moja imeenda Sasa kuna ngeweke kora number 1 Ngeweke so light nipo 70,000 kwa ichipi mood Irago ngerwe ag nita kanyo Kutu kaki nyo duget number 3 Ame jewe number 4 nguni Amu ya tole guni baranda nyo chika 15,000 Kaya kaya me jwende nota Aung kutu minyo kora igeri lege nyo Star 448-1. Iroga sana nyu mamijina hako ingiani Star 448-1. Sola itine pa 70,000 kapisa na kwa kasata kwa wendigo unita ni Star 448-1 mamijina hako ingiani Star 448-1 kwa sana nyu mamijina hako ingiani Star 448-1 iroga ame jitukul nagaya ingiani doke nagaya nijutu yu araga kije ngebi kia kwa ajani 70,000 kuti makini kia lipo sabini baishia barai nunguni Star 448-1 Star 448-1 ira mano kastare niyo mami jina kwa ingiani Star 448-1 ngoro jita na ingiani doka natana Star 448-1 ngoitak 50 kastare niyo kaya gara doka natake pegita ke so ame je baishia kastare nipande kisha kwa ingi jutu Star 448-1 tuenda kazi chitu kuli jutu Star 448-1 chengi kaya paro enda nagarara ninyo chike 70,000 ak bonus agosa minalejin doka nago enda kukoni paro enda nipanyo chike 15,000 chepa sanane so mati junde paro enda otok Star 448-1 tuenda kazi

সেটাকে খুশি কম কাবারাস্তা নাকি তার গিয়ে চেকি গোবা আমি যে হিরো কাবারাস্তায় থাকে এমনি তো পশু দুঃখী বরাস্তে ও কাকু মে তাবে নাফতা আলি কিপচির চির নেবা কুয়ে তাবা সিলিন্ডাই কিপ্টেন্ডেন লোকেশন কো নইন বোমে কি কিছু যে এঙ্কে নিয়ে তাবে বুসগা এং আগাঙ্গন লাখ কয়ে তাপ জানে তি মজগরে তাবা রিচার্ড বুসিয়ে নেই আগ ফ্লোরেন্স বুসিয়ে নেই তুপ চেয়ে তাবে উইলবারফোর্স কিপ্ত স্কোলা লাইন চে বোয়াগেন ডরকাস চেরোতিচ আকে মানুয়েল কিপ কয়েজ কায়ুমানি চেকিত আরেতে কনরে তাপুর তঞ্জি কে কারণ কাশি তামুত তার কি তৃপ্ত মু তারা তাপ সকল কে নিনি এং কাসিনেন্ডাই কেম পেসা নাম্বা নেবা তারে তেত কো